তবেন দুজা আরমা কই সাপিরা খেল আখাড়া জিও তবেন দুজা আরমা কই সাপিরা খেল আখাড়া জিও ক্যা কইয়ে কিস আর শুনাইয়ে জো কহনা সব প্রভজি পাস সব কিছু কিতা তেরা বরতে সদা সদা তেরি আস জিদে বড়াই তা তেরি বড়াই।

0: বাদশাহ জিদের সময় এক প্রেমা কোড়ি হয়ে এদের মাতা পিতা বড়ে সৌখে সন, ঘর বিচ কোই ঔলাদ নেই সি, অরদাসা করদে সি হে বাহেগুরু কোই বুটা লাগ যাবে, তন দৌলত বেশক চলা যায় পর কোই বুটা লাগ যাবে, পরমেশ্বর দি নেত দে নাল ইস দা জন্ম হোয়া, তা মাতা দা প্যার নী নসিব হোয়া, মাতা উঠ গই থোড়া সমা পা কে, পিতা দা সায়া ভি উঠ গে, ইনু রিশতেদারা নে পালিয়া জেড়ে চঙ্গে মনুখ সন, ও তা ভান্ডে তুর গে তে মাড়ি সঙ্গত নে আকে, মাড়ে লোগা নে আকে তন দৌলত ভি ইসতে পাসো জিতনা সি লুট লই, তে ইনু ঘরো বেঘর কর দিতা, না মাতা দা প্যার নসিব হোয়া, না পিতা দা সায়া রিয়া, না তন দৌলত রই, শরীর ভি হুন কণ কণ করকে ঘটন লগা, কিউকে জদোঁ তন দৌলত মুক যায় কোই রিশতেদার নী বনদা, কোই সাক সনবন্ধী নী বনদা, কোই খবর নী লেন্দা, কোই মিলন তক নী আউন্দা, ভাই কোই মাঙ্গি না পা দেবে, উচ্চারণ করো শ্রী
1: বাহিগুরু।
0: হুন ইস এ হালত হো গই।